কলার্স তোমার লড়ে সেদম স্টে টিউন টু আকাশবাণী হায়দ্রাবাদ এফএম রেইনবো 101.9। মীর না কল চেয়ালంటే কল চেয়ালসিন নাম্বার 0402323003030 0402323484821 and 0402970475।